0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছো সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠান।
1: মইনাহত সমূহীয়া গীতৰ পাঠদান অনুষ্ঠানত আজি তোমালোকক এটি বাংলা গীত শিকাবলৈ লোৱা হৈছে। গীতৰ ৰচনা তথা সংগীত ডি এল ৰয়। তোমালোকে প্ৰথমতে গীতটি লিখি লোৱাচোন।
2: ধন ধান্যে পুষ্পে ভৰা, ধন ধান্যে পুষ্পে ভৰা, আমাদেৰ এই বসুন্ধৰা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ফির সে শুনো, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। ফির সে শুনো, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে, ও সে সকল দেশের রানী সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি সেজে, আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, কোথায়

0: এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, এমন কালো মেঘে তারা পাখির ডাকে, তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, ঘুমিয়ে ওঠে পাখির ডাকে জেগে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, আকাশ তলে মেশে এমন ধানের উপর, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, ফিরছে শুনো, গুঞ্জরিয়া আসে ওলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ফিরছে লিখো, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি, ও মা তোমার চরণ দুটি, বক্ষে আমার ধরি, বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন, আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি, এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
1: আব শ্রী কানু ঘোষ ইস গীত কি ধুন তুমি সিখায়েঙ্গে।
0: প্যারে বচ্চো, এ বাংলা গীত ম্যায় অর মেরে সাথি শ্রী ফারুক পহলে গা কর সুনায়েঙ্গে, আর উসি ধুন মে তুম সব গাওগে, শুনো।

পারভিন সুলতানার কন্ঠগীতটি শুনিলেন। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। ইয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব ধপাত বিরোধী দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানক্রমে প্রতি বছরে 31 মে'র দিনটি বিশ্ব ধপাত বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। ধপাতত থকা প্রধান উপাদানবিধ হল নিকোটিন। নিকোটিন এক প্রকারের বিষ। উল্লেখযোগ্য যে 10 গ্রাম সিগারেটত প্রায় 45 মিলিগ্রাম নিকোটিন থাকে। ধপাতত থকা অন্য কেইটিমান পদার্থ হল হাইড্রোসায়নিক এসিড, পোলোনিয়াম 210, নিকেল, আর্সেনিক, তেজস্ক্রিয় পটাশিয়াম ইত্যাদি। অবশ্যই এইবিলাক পদার্থ সামান্য পরিমাণে ধপাতত থাকে। সিগারেটটি জ্বলাই দিলে ধপাতত থকা নিকোটিনখিনি জ্বলি ধোঁয়ার লগত মিলি যায়। যেতিয়া সিগারেটটি হুপা হয় তেতিয়া অলপ নিকোটিন ধোঁয়ার লগত উড়ি যায় আর অলপ ধোঁয়ার লগত শ্বাসতন্ত্র বা হাওফালৈ যায়। এই শ্বাসতন্ত্রলৈ যোৱাখিনিৰ পৰাই ই তেজত সোমাই পড়ে। বাহিৰলৈ যোৱা ধোঁয়াখিনিত থকা নিকোটিনে অন্য মানুহকো ক্ষতিগ্রস্ত করে। তেও উহাহত এই ধোঁয়া গ্রহণ করে নিজকে পরোক্ষ ধূমপায়িত পরিণত করে। গতিকে সিগারেট ধূপা মানুষের পর আঁতরি থাকাটো প্রয়োজন। মন করবলগা কথাটো হল যে বিশ্বত কর্কট রোগত যিমান লোকের মৃত্যু হয় তার অধিকাংশই শ্বাসতন্ত্রর কর্কট রোগত মৃত্যু হয়। আর এই শ্বাসতন্ত্রর কর্কট রোগ হওয়া সকলের ভিতর অধিকাংশরে এই রোগ সিগারেট সেবন করার ফলতে হয়। তদুপরি সিগারেটর ধোঁয়াখিনি জীবর কলার সংস্পর্শলৈ আহে, সেই সকলবোৰতে কর্কট রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সিগারেটর ধোঁয়ায় আনকি মুখ, ফেরিংস, টেটু, শ্বাসনলী, ব্রঙ্কি আর সূক্ষ্ম বায়ুর মোনাবোৰতো উত্তেজনার সৃষ্টি করে। সিগারেট সেবনের ফলত কেবল যে শ্বাসতন্ত্রর বা শ্বাসনলীর কর্কট রোগে হয় তেনে কথা নহয়, ইয়ার ফলত খাদ্যনলীতো কর্কট রোগ হব পারে। চিকিৎসা বিজ্ঞানে ইয়ার কারণ হিসাবে লেলাউতিত লাগি থকা ধপাতর কিছুমান উপাদানকে দায়ী করে। সেইবর লেলাউতির লগত গিলুতে পেটলে সোমাই যায়। গবেষণার দ্বারা আরো একটা কথা প্রমাণ হয়েছে যে সিগারেট নোখা সকলতকৈ সিগারেট খোৱা সকলের মাজত প্রস্রাবর মোনাত হওয়া কর্কট রোগের সংখ্যা বেশি। ইয়ার কারণ হিসাবে কোৱা হয়েছে যে যেহেতু ধূপাতর ধোঁয়ার লগত থকা উপাদানব তেজলৈ যায় আর কিডনিয়ে তাক শোধন করোতে কিছুমান উপাদান তাত থাকি যায় আর ইয়ে কর্কট রোগের সৃষ্টি করে। এই নহয় যে সিগারেট সেবন করার ফলত কেবল শ্বাস প্রশ্বাস, খাদ্যনলী আদির বিভিন্ন রোগ সৃষ্টি করে। ই মানুষের হৃদরোগেরও কারণ। শ্বাসনলীর কর্কট রোগত যিমান মানুষের মৃত্যু হয় তাতকৈ 3 গুণ বেশি হৃদরোগীর সৃষ্টির মূলতে হল এই সিগারেট সেবন। সঞ্চিত ব্রঙ্কাইটিস, হাঁপানি, পাচনতন্ত্রর কর্কট রোগ, চকুর রোগ ইত্যাদিতো এই সিগারেট সেবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়। বেশিকৈ সিগারেট খোৱা মানুষে আনকি দৃষ্টিশক্তি হেরাব পারে। চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে সিগারেট

0: আমার ফোন নম্বরটি হইছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে। প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার হইতে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবোৰৰ অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলৰ নির্ভরযোগ্য বাতৰি হইতে আমাৰ

কৃষক শক্তিমান, তোৰ বাহুতেই আছে লুকাই অসীম শক্তি বল, ৰণসিংহে বাজে শুনই আগবাঢ়ি যাওঁ বল, আগবাঢ়ি যাওঁ বল, আগবাঢ়ি যাওঁ বল, অ বনোৱা সময়।

মার্ডিন যে গোল, হাল কোডা হাতুরি লই রণ লই যাও বল, আগবাড়ি যাও বল, আগবাড়ি যাও বল, ও বনুয়া সমনিয়া আগবাড়ি যাও।

যে মজা, এক মানে এটা, দুই মানে দুটা, এটা দুটা মিলি হয় বহুত কথা। সা সা রে সা রে গা মা পা ধা নি সা সা সা নি সা নি।

0: তামাশা ছবিত সেয়া আছিল সুখবিন্দর সিং, হরিচরণ আর হরিপ্রিয়া। একক হিন্দি ছবির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
4: আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, সাধক সুন্দৰৰ।

0: আমার আমি হিরোর কল্পনা করিলো তো মানে আমি গোটে হিরো কাম হিরো নিচিনা করব নোৱাৰো কিন্তু মানে যি কাম করব নালাগে তো এইটো মানে
1: খাই প্রচাৰ কৰি থকা নিচিনা হৈছে সেইটোৰ প্ৰতি
0: তো মানে বহুত মানে ডাঙৰ ডাঙৰ হিরো আছিলে এইটো মানে টাকা কাৰণে এইটো কৰে এইটো বেয়া কাম মানে
1: হয় ধোঁয়া থকা আৰু ধোঁয়া নথকা ধপাত যেনে সিগারেট বিড়ি গুটকা এইবোৰে শৰীৰৰ কোন কোন অংগৰ ক্ষতি কৰে
0: দুটা টাইপত মানে টবেকো থাকে মানে স্মোকলেস টবেকো আৰু মানে যি আপুনি কি ধোঁয়া থকা মানে
1: ধোঁয়া থকা আৰু নথকা
0: হ্যাঁ নথকা তো মানে তার মানে মোটামুটি আসর তো সেমি হয় কিন্তু যি মানে আপুনি কলে সিগারেট স্মোকিং করে হুক্কা করে যাত মানে ধোঁয়া হয় তার মানে মেইনলি আপনার লংস উপরত মানে আপনার লংস উপরত বেশিকে তার মানে আসর প্রভাব করে আর তার মানে কা কা হয় সিওপিডি নামার এটা বিমারি থাকে তো তার মানে লংসর মানে এটু বিমারি আছে ডাঙ্গের বিমারি আছে তো বেশি যদি আপনি খালে তো সিওপিডি নামার বিমারি হয় আপনার যি মানুর মানে অ্যালার্জিক কন্ডিশন আছে আর যি মানে হাফানি বিমারি আছে তো হাফানি বিমারি উলাই আহে আর মানে যদি মানে বহুত মানু কি ভাবে এটু তো খালে ক্যান্সার হয় তো ক্যান্সার তো হয়ে হয় মানে এটু তো ডাঙ্গের বস্তু হয় কিন্তু মানে ক্যান্সার তো 16-20% মানু হয় বাকি মেইন প্রবলেম তো আছে হার্টের উপর আসার করে তো এটু তো আমি ইমান মানে কথা নাপাতে আমি ভাবো কি মানে বহুত তাত লিখা আছিলে কি টোবাকো খালে ক্যান্সার হয় কিন্তু ক্যান্সার পুরা ডাঙ্গের তো রিস্ক আছে হার্টর তো মানে হার্টর প্রবলেম আহে তারপর মানে ডায়াবেটিসর কারণে এটু চান্স তো বড় আই দিয়ে কিডনি লিভার এইটু উপর মানে বেশি আসর হয় পিছত মানে আপনার মুখর মানে বিলেক বিলেক ক্যান্সার হয় ইসোফেগাস যে আমি কোঁ অন্ননালিকা কোঁ তো তার মানে ক্যান্সার হবলে চান্স তো বহুত বেশিকে বড়ি যায় আর মানে এইটু খোয়া পিছত মানে মানুর মানে যে আমি ইমিউনিটি কয় মানে যে মানে প্রতিকার শক্তি আছে তো প্রতিকার শক্তি কমি যায় কিবার মানুর মানে স্কিন ডিজিজ হয়ে যায় তো মানে বহুত বিলেক বিলেক ধারণা মানে
1: প্রতিরোধ ক্ষমতা তো
0: কমি যায় আর মানে হার্ট উপর তো মানে বহুত বেশিকে ডাঙ্গার আসর হয় তো মানে ক্যান্সার তো হয়েই কিন্তু হার্ট উপর বহুত ডাঙ্গার মানে তার প্রভাব হয়ে যায় আর এই তো আর ইম্পর্টেন্ট কথা বহুত বার মানে এনেকা মানে আপনি যে বিজ্ঞাপন চায় তাত মানে এনেকা দেখায় কি যি মানু মানে সিগারেট খায় তম্বাকু খায় এইটু তো দেখায় কি তার মানে বহুত বেশিকে হিরো নিচনা এইটু তো উল্টা যি মানু মানে স্মোকিং করে তার মানে যি মানে আমি সেক্সুয়াল পাওয়ার যি কোঁ হ্যাঁ তো এইটু কমি যায় আরও মানে বহুত নিচিনা ইম্পর্টেন্সি আহিবলে চান্স থাকে তার মানে যে আমি প্রজনন ক্ষমতা কোঁ এইটুক কমি যায় তো মানে যি মানে যি দেখায় তার একদম উল্টা মানে বহুত বার মই কলেজত যাও তো মই তার এইটু কোঁ যি মানে যি দেখাইছে বিজ্ঞাপনত তো তার মানে একদম উল্টা হয় যি মানে সিগারেট খায় তম্বাকু খায় আর তার এডিকশন হয়ে যায় তো তার ভালকে পড়া ফুনা করব নোয়ারে পিছত তার মানে ভালকে জীবনত সাকসেস হব নোয়ারে যদি সাকসেস না হলে তেতিয়া তো তার মানে টাকা পয়সা পাব নোয়ারে তার রেসপেক্ট না পাব তো এইটু আমার জানিব লাগিব মানে
1: পেসিভ ধূমপান মানে কি ই কেঁচুয়া আর গর্ভবতী মহিলার বাবে কিমান বিপদজনক
0: পাইছো স্মোকিং মানে মানু কি বাড়ু কি মানে বহুত বার যদি ধরিল কি ময়ে মানে স্মোকিং নকরো কিন্তু মোর উসরত কিবার মানু বহি স্মোকিং করেছে মানে তো তাত কি হয় কি তার মানু তো মানে নিজর মানে ক্ষতি করে আসলে নিজর মানে তার প্রবলেম হয়ে আসলে কিন্তু যে উসরর মানু আছে তার পুরা যে নাকর পুরা যে তার মানে এটু যে স্মোক তার ভিতর যায় তো তারই মানে এটু আসার করে মানে তারই মানে অ্যালার্জিক রিয়াকশন হয় হেডেক হব পারে তার মানে লাহে লাহে কি মানে ইটু প্যাসিভ স্মোকিং অর এডিকশন হব ভিতর যদি মানু মানে করে থাকলে তার ভাল লাগে তো এটা বহুত ইন্টারেস্টিং স্টোরি আপনার কোঁ এটু বহুত আগর কথা 1964-65 কথা আসলে একবার এটু মানে লন্ডনত হয়েছে এটু কথা তো এটা বাচ্চা জন্ম লইছে হ্যাঁ বাচ্চা জন্ম লওয়া পিছত কি হল কি কান্দিবলে আরম্ভ করেছে মানে গোটে মানু ভাবে ঠিক আছে বাচ্চা তো এটা জন্ম হয়েছে তো জন্ম হতো তো কান্দিবই লাগে তো মানে কেনকা হয়ে গেল কি বাচ্চা মানে 1 ঘন্টা হল 2 ঘন্টা হল 3 ঘন্টা চা কান্দি আসলে তো মানে তার মানে গোটে পেডিয়াট্রিক্স ডক্টর বাচ্চার ডক্টর আহিলে বিলাক ডক্টর আহিলে নার্স আলে কিবার মানে চেকিং করেছে গোটে ভালে আসলে মানে তার কিবার প্রবলেম নাই মানে ঠিকই আসলে 6-7 ঘন্টা মানে বাচ্চা কান্দি আসলে দেউতাই মানে অকমান মানে টেনশনত আহিলে কি হল তো দেউতা কি করিল দেউতা ফটক কি মানে পকেটর পরা মানে সিগারেট উলাইছে সিগারেট উলাই জ্বলাই দিলে যেনকা মানে সিগারেট জ্বলাইছে বাচ্চা একদম শান্ত হয়ে গেল তো তেতিয়া মানে ডক্টর গম পালে কি মানে ইটু যে মা আসলে মা প্যাসিভ স্মোকিং হয়েছে মানে তার মানে দেউতা তার লগে বহি মানে হ্যাঁ স্মোকিং করেছে তো মানে বাচ্চা মানে পয়দা হওয়া আগতেই তার মানে এডিকশন হয়ে গেল গর্ভত হ্যাঁ গর্ভত ভিতরতই তার মানে এডিকশন হয়ে গেল আর তার মানে পিছত মানে দেউতা যেনকা তার মানে স্মোকিং করেছে লড়া তো শান্ত হল প্যাসিভ স্মোকিং মানে এনেকা হার্মফুল হব পারে আর গর্ভবতী মহিলার যদি আপনি কথা কলে কি বহুত বার কেনকা হয় কি মানে যি গর্ভবতী মহিলা নিজে মানে স্মোকিং করে টোব্যাকো খায় তার তো অবস্থা বেশি বেয়া হোক পারে মানে আপনি আমি যদি কোঁ কি মানে মিসক্যারেজ মানে কি তার মানে 9 মাস আগতেই মানে বাচ্চা তো নষ্ট হব পারে হ্যাঁ মানে পেটতই বাচ্চা নষ্ট হব পারে পিছত মানে বাচ্চা যে পয়দা জন্ম লয় তার মানে ওজন তো কমতি হয় মানে নর্মালি ওজন আমি কোঁ কি 2.5 2.5 টু

0: 3.5 kg ইন্ডিয়ান হিসাবত মানে লাগে, কিন্তু কেতিয়াবা মানে বাচ্চা 7 মাহ ভিতরতি মানে জন্ম ললে আর তার ওজন তো বহুত কমতি থাকে, মানে দেখি কইছে কি যে মহিলা মানে টোব্যাকো করে খায়, স্মোকিং করে আর প্যাসিভ স্মোকিং হয়, তো একদম মানে
1: আর ক্ষতিকারক, মানে শিশু আর মাতৃর কারণে ক্ষতিকারক। নিকোটিনে মগজুত কেন কাম করে এইবর ডক্টর পরামর্শ অবিহনে ব্যবহার করব পারিনে
0: ইটু আমি সাব লাগিব কি। তো নিকোটিন যেটা মানে ব্রেনত যায় তেটা কি হয় কি ব্রেনত মানে আরো এটা কেমিক্যাল মানে উৎপন্ন হয় ডোপামাইন। হ্যাঁ, ডোপামাইন নামার একটা কেমিক্যাল আছে, এটা তো হ্যাপি হরমোন আর হ্যাপি কেমিক্যাল কয়। তো এটু খোয়া পিছত নিকোটিন টোব্যাকো খোয়া পিছত মানে ডোপামাইন বড়ি যায় ব্রেনত, মগজের ভিতর ডোপামাইন বড়ি যায়। তো ডোপামাইন বড়ার পিছত মানুষ তো একদম কনফিডেন্ট ফিল হয়, একদম ভাল লাগে আর মানে একদম মানে ফুর্তি নিচনা লাগে। কিন্তু প্রবলেম কি, এটু যে আসার আছে এটু তো অকমান টাইমই থাকে, মানে ধরিল কি 15-20 মিনিট, হ্যাঁ 15-20 মিনিট, আধা ঘন্টা তার তো মানে লেভেল তো বড়ি যায় আর পিছত মানে একদম তলত আই যায়। তো তলত অহার পিছত মানে মানুষ আরো ভাবে কি মোর আরো তেনকা আরো কনফিডেন্ট ফিল করিব লাগে, আরো মোর মানে হ্যাপি ফিল করিব লাগে। তো ইয়ার কারণে মানে আরো বারে বারে লইলে আর বারে বারে লওয়ার পিছত কি হয় কি তার মানে তার যে মানে হ্যাপি ফিলিং লাগে, তার মানে কনফিডেন্ট ফিল করিব লাগে, তার মানে লাহে লাহে কি মানে বেশি মাত্রাত মানে এটু তো খাব লাগে,
1: এডিক্টেড
0: হয়ে যায়। আর পিছত কি হয়ে যায় কি মানে তার মানে ফিজিক্যাল মানে ডিপেন্ডেন্সি হয়ে যায়, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি হয়ে যায়, গা আসলে তার গাই তার মানে উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো যদি মানে আমি না খাও মানে যদি টোব্যাকো না খায় সেটা তো তার মানে বিভিন্ন ধরনের লক্ষণ আছে, মানে শারীরিক লক্ষণ আছে, তার মানে মনুখিক লক্ষণ আছে। তো ইয়ার কারণে মানুষ মানে মানে ইরি দিবলে বহুত টান হয়ে যায়। আর যে আপনি নিকোটিন কয় কি নিকোটিন মানে এনেকা তো প্রিসক্রাইব করা নিকোটিন মানে মানুষ নিকোটিন যদি ইরি দিব লাগে সেটা তো প্রিসক্রিপশনের মানে নিকোটেক্স মানে এটা চুইংগাম নিচনা থাকে আর কিবার মানে আসলে তো এইটু তো আপনি ডক্টর প্রিসক্রিপশন লই লোব পারে, মানে কিবার মানে স্পেসিফিক ট্যাবলেট থাকে বিপ্রোপ্রিয়ান নামার তেনকা তো ডক্টর প্রিসক্রিপশন লাগে, লিকিন নিকোটেক্স নামার মানে যে গম থাকে মানে চুইংগাম নিচনা আছে কি এইটু তো আপনি মানে ওভার দ্য কাউন্টার মানে পাই যাব, মানে তার কারণে আপনার ডক্টর প্রিসক্রিপশন না লাগে,
1: বিনা ডক্টরের মানে সোধাকৈ লব পারে।
0: হ্যাঁ, কিন্তু আপনি মানে ডক্টর যদি মানে পরামর্শ করে লয় সেটা তো ভাল। মানে
1: ঘরতে ধপাত এড়িবলে কি কি উপায় অবলম্বন করব পারি বাৰু?
0: এটা তো মেইন কথা কি প্রথমতে আমার মানে বহুত মানে মানু কি করে কি ফটককে ভাবিলে কি মই আজি পুরা ইটা পুরা মই তো এরি দিল। হ্যাঁ, এনেকা ভাবে মূর মানে বহুত মূর মানে রোগী আমার মিত্র পাই থাকে, মূর কলে কি ডক্টর এটু তো এরি দিবলে ইজি, মই মানে 10 বার এরি দিছো, কিন্তু এরি দিবলে ইজি কিন্তু 10 বার এরি দিল মানে এরি দিব পারাই না। তো ইয়ার কারণে মানে আপনি এরি দিয়া আগতে ভালকে মানে প্রিপারেশন করিব লাগে। প্রিপারেশন মানে কি কি মানে মই মানে ভালকে ডেট তো ডিসাইড করব লাগে, ধরে লাগি মানে মই মোর বার্থডে পুরা এরি দিম, মই মানে 1 তারিখ পুরা এরি দিম, কিন্তু মানে এক টাইম তো ডিসাইড করব লাগে। ডিসাইড করার পিছত
1: সময় তো নিজে ভাবি লব লাগিব
0: যে হ্যাঁ, কিন্তু তার আগতে আমার প্রিপারেশন লাগে, উইদাউট প্রিপারেশন ফেল হবলে চান্স থাকে। তো যদি আমি ফেল হয়ে যাও তেতিয়া তো আমার পিছত মানে আরো ট্রাই করিবলে আমার মানে মন তো নহব, যার কারণে ভাল প্রিপারেশন করি চেষ্টা করি যদি আমি এইটু স্টেপ লও সেটা তো ভাল। তো মানে একটা ডেট ডিসাইড করিব, ডেট ডিসাইড করা আগতে আপনি মানে যে আপনার মানে ওসরত মানে ঘর যিমান মানে সিগারেটর পকেট হব কিবার মানে আপনার যিমান যে বস্তু হব তো এটু গুটে উলাই দিব লাগে। যদি আপনি স্মোকিং করে তো যে অ্যাশ ট্রে আছে এটু উলাই দিব লাগে, মানে এনেকা আপনার বস্তু সম্মুখত আহিবই না লাগে, আপনার চকু ওসরত আহিব দেখিলেই মানে খাবলে ইচ্ছা হয় এনেকা না লাগে। আপনি কিবার যদি বন্ধু আছে যার লগে আপনি খায় তারি আপনি কই দিব কি মই এনেকা করে আসলো, তো মোর আপনি অকমান দিন মাতিব না লাগে। তো আপনি পিছত আপনার মা দেউতার ঘর মানুষ আপনি কব পারে কি মই এনেকা মানে এরি বলে চেষ্টা করছো আপনি অকমান আমার হেল্প করো, এটাও প্রিপারেশন করি আমি করব লাগে। আর এটু করার পিছত মানে আপনার অকমান কিবা দিগদার তো হব, আমি কি কি দিগদার হব আমি কথা পিছত পাতো, কিন্তু দিগদার হব, কিন্তু আপনি মানে অকমান দিগদার হওয়ার পিছত মানে লগে লগে আপনি মানে নিশ্চয় তো আপনার যে মানে করেছে কি মই এটা এরি দিম এটু তো আপনি মানে ভাঙি দিব না লাগে, আপনি মানে অকমান ধৈর্য রাখব লাগে। ধৈর্য যদি আপনি রখে তেতিয়া তো ডেফিনেটলি আপনি মানে করিব পারিব, তো যদি আপনার
1: চেষ্টা করিলে তার মানে এরিব পারিব,
0: এরিব পারে। আর কিন্তু আপনার মানে যদি বেশিকে টান হয় তাহলে তো আপনি ডক্টর লগে কথা পাতি অকমান আপনি চেষ্টা করিব পারে।
1: ইটু কি আপনা আর একটা কথা খুদো এরিবই পার নাই তেতিয়া ডক্টরে কেনে ধরনের পরামর্শ দিব,
0: মানে এনেকা বহুত পেশেন্ট তো আহে কি যার মানে এরি দিবলে ইচ্ছা আছে, তো আমি তার মানে সিস্টেম্যাটিক প্ল্যান করে দিও। তো আমি বহুত বার কও কি মানে আপনি একে লগে এরি দিব না লাগে, মানে একে লগে একে হ্যাঁ একে দিনাত গুটে এরি দিলে মানে অকমান তার দিকদার হয়ে যায়। তো আমি তার কো কি গোসলো, গোসলো মানে কি কি মানে 2-3 দিন 8টা খাও পিছত মানে 6টা খাও 5টা খাও এনেকুৱা করে লাহে লাহে লাহে লাহে করে আপনি মানে এটা দুটা তাহক পিছত মানে আপনি এরি দিবলে চেষ্টা করো, মানে নহলে মানে কি হয় কি একেলগে মানে ইমান স্টেপ তো লোব নোৱাৰে।

0: 80% पेशेंट तो अखोमर पूरा है, तो मैंने कैंसर और जी मैंने जिमान मानू है, मेन पेशेंट तो मैंने अखोमर पूरा है। तो यार कारणे मैंने टाटा भाबिले, मैंने जी टाटा रतन टाटा आसिले और बाकी मानू भाबिले कि अखोमर मैंने इमान बेसी कैंसर। तो यार कारणे गुटे डिस्ट्रिक्ट मैंने अखोमत मैंने एनुका कैंसर हॉस्पिटल बनाए आसिले। आमार मैंने यात एनुका साइसे कि आम मैंने टोबैको प्रोडक्ट्स तो आसे कि आमार मैंने बिटेल नट आम जी कहूँ ना तामुल, तो तामुल जी आसिले आम तो मैंने आम गुटे घर घर आम तामुल खाए और तामुल मैंने खुआ पिछत मैंने कैंसर हुआ चांस तो बहुत বেশি থাকে। তো ইয়ার কারণে আমি মানে টোব্যাকো তো আমি এরি দিব লাগে, কিন্তু মানে তাম্বুল যে আসলে ইটু আমার মানে বহুত কমতি করিব লাগে, আর যদি আমি এরি দিব পারো তেটা তো বহুত ভালো, মানে তার কারণে ক্যান্সার হওয়ার চান্স তো বহুত বেশিকে বড়ি যায় তাম্বুলর কারণে হবো পারে।
1: যেহেতু আপনি কলে আপনার ঘর মুম্বাই, আপনি অসমত এই বিষয়ে কাম করিবলে আমার যে সামাজিক অনুষ্ঠান আছে কিয় আকর্ষিত হল বাৰু?
0: মানে মূর মানে ঘর সন্মুখতি এটা বহুত ডাঙ্গার হসপিটাল আসলে মুম্বাইত, মানে তার মানে দখো বেডর মানে বহুত ডাঙ্গার হসপিটাল, আর মই যেটা থাকু ভাল জায়গাত মই থাকু, তো তার মানে ঘর উসরতি বহুত মানে হসপিটাল আছে, বহুত মানু আছে, দুখিয়া মানু আছে, গাওয়াত মানু থাকে, তার মানে ডক্টর তো না পায়। কিন্তু মোর মানে লাকি আছো কি মোর ঘর উসরতি ইমান হসপিটাল কি আমার কিবার হলে মই এক মিনিট ভিতরত মানে হসপিটাল যাব পারো, কিন্তু বহুত মানু তো মানে তার ঘর উসরত নাই, তার মানে আহা যাওয়া কারণে বহুত টাকা খরচ হয়। তো ইয়ার কারণে মই ভাবিলো কি মই ডাঙ্গার হয়ে মানে এনেকুৱা কাম করু যাত মানে ডক্টর নাই, তো ইয়ার কারণে মই মানে ভাবিলো কি নর্থ ইস্টত ইমান বেশি প্রবলেম আসলে ডক্টর তো কমতি আসলে, তো মোর মানে ইয়াত আহিলো আর এটা তো মই মানে 12 বছর হল মই নর্থ ইস্ট মানে অসমর মানে অসমর মানে গাওয়াতি কাম করু, মানে
1: অসমর লগতে আপনি উত্তর পূর্বাঞ্চলতো হ্যাঁ
0: বহুত বহুত জায়গাত মই কাম করু, মানে মাহত মানে 10,000 কিলোমিটার ট্রাভেল করু, তো মানে মই মানে আপনি ধরিলো ধুবরি পুরা ইটু ইয়াত তিনসুকিয়া আর শিলচর পুরা মানে গোটে যিমান মানে ডিস্ট্রিক্ট আসলে গোটে ডিস্ট্রিক্ট বিলাক বিলাক যি মানে বিভিন্ন মানে সামাজিক সংস্থা আছে তার লগে মই কাম করছো, তার মানে ট্রেনিং দিছো কি কেনেকুৱা আপনি মনোখিক ক্ষেত্রত কাম করিব লাগে, কেনেকুৱা রিহ্যাব সেন্টার চলাব লাগে, আমি পেশেন্টই চাও। তো মানে এটা ডাঙ্গার প্রোগ্রাম আসলে মিতান আমার MITA কয় মেন্টাল ইলনেস ট্রিটমেন্ট ইন আসাম, তো এইটো প্রোগ্রাম তো মই বহুত বছর লিড করছো, তো এইটো প্রোগ্রামের পুরো আমি বহুত কমতি টকত মানে মনোখিক যে রোগী আসলে গোটে অসমত তাত তো আমি দিও, তো আমার মানে 50 উপরত আমার সেন্টার আছে, আর বিলাক বিলাক যদি আপনি রিহ্যাব সেন্টারের কো তো ইটা লগে মই মানে 75 উপরত মানে সংস্থা লগে কাম করছো।
1: হয় এই 12 বছরের পরা এতিয়া লকে আপনি দেখেতো দেখি আহিছে অসমত কাম করি আহিছে, তেতিয়ার পরা এতিয়া লকে আমার ধপাত বাড়িছে নে কমিছে? বাৰু
0: বহুত বাড়িছে, মানে মোর মানে হ্যাঁ মানে মেইন তো মানে মই যে চাইছো অকমান টাইম আগতে আপনার মানে কথা পাতিছো কি ড্রাগসর কথা যে বহুত বেশি হয়েছে, এই মোর বহুত চিন্তা লাগে কি মানে এটা মই লাস্ট 10 বছরত মানে মই আগতে যেটা আহিছো প্রথমতে মই তেজপুর মেন্টাল হসপিটালত কাম করো তেতিয়া মানে ড্রাগসর পেশেন্ট মই ইমান চোয়া নাই, কিন্তু এটা মানে ইমান ইমান পেশেন্ট চাও মই ড্রাগসর কারণে বহুত চিন্তা লাগে কি মানে এনেকুৱা ভাবো মই কি মানে আরো 5 বছর 10 বছর পিছত তো অসমৰ অবস্থা বহুত বেয়া হব, মানে এটা আপনি যদি কি অরুণাচল প্রদেশ চাবো নাগাল্যান্ড চাবো মণিপুর চাবো তার তো মানে নিউ জেনারেশন যে আসলে এটি তো মানে বহুত তার অবস্থা বেয়া হয়ে গেল,
1: এটা কারণে আপনি তো দেখি আছে তেতিয়ার এতিয়ালে তো হঠাৎ ইমান আকর্ষিত কিয় হয়েছে?
0: হ্যাঁ আকর্ষিত হওয়া তো আছে যেনকা করে কি নভেলটি সিকিং যে মানে নতুন জেনারেশনত তো এইটু আছেই, পিছত মানে যে ড্রাগস মাফিয়া আছে ড্রাগসর মানুষ যে কাম করে তো এইটু মানে বহুত মানে সিস্টেমেটিক্যালি তার মানে দিয়ে কি মানে আর এইটু ড্রাগসর প্রবলেম কি আছে মানুষ কি না একবার যদি খালে তেতিয়া মানে মানে আমি যদি মানে মদ খাও তেতিয়া মদ মানে 10 বার 8 বার খালে তো মানে আমার মানে খাবলে বেশি মানে এডিক্ট হওয়া চান্স থাকে, কিন্তু ড্রাগসর কথা এনেকুৱা আছে কি তার মানে এডিক্টিভ ক্যাপাসিটি ইমান ডাঙ্গার কি মানে একবার দুইবার যদি খাই দিলে না তেতিয়া মানুষ তো এডিক্ট হওয়া চান্স তো বেশি হয়ে যায়, আর মানে হ্যাঁ এডি দিব নয় আর মানে বহুত মানে লড়া ছোয়ালী মানে এনেকুৱা চাইছো কি তার নিজে না জানে কি মানে কি ইটু সাবস্টান্স খোৱা পিছত মোর কি হব, যেনকা মই এটা আপোনাক কৈছো কি কি মানে মই মানে 10 দিন আগতে মানে এনেকুৱা 11 বছরের লড়া চালু কি যি মানে ড্রাগস লৈছে আর তার মানে HIV হয়ে গেল, তো এনেকুৱা বহুত মানে অসমত ফুরি থাকো তেতিয়া মই চাও কি মানে ড্রাগস বহুত মানে মানে বিজি লাই ড্রাগসর কারণে, তো লড়া ছোৱালী তো না জানে কি ইটু মানে যদি আমি শেয়ার করো তো আমার HIV হব পারে, তো মানে বহুত মানে অবস্থা তো বহুত বেয়া হয়েছে মানে ড্রাগসর কারণে এটা অবস্থা বহুত বেয়া হয়েছে, তো ইয়ার কারণে আমার বহুত প্রচার প্রসার করব লাগিব, আমার মানে স্কুলত গই গই মানে আমার কব লাগে, প্রথমতে মই ভাবু কি আমি মানে কলেজত গই মানে মানে ইটু প্রচার প্রসার করব লাগে, কিন্তু এটা মই ভাবো কি কলেজত গলে তো বহুত লেট হয়ে যাব,
1: হ্যাঁ স্কুলের পর
0: হ্যাঁ তো এটা স্কুলের পরে আরম্ভ করব লাগে, মানে বহুত মানে স্কুলের বাচ্চা মই পাও কি মানে এটু তো মানে 6th স্ট্যান্ডার্ড 7th স্ট্যান্ডার্ড ইমান হরুতে 6th স্ট্যান্ডার্ড 7th স্ট্যান্ডার্ড আগর মানে জেনারেশন জেনারেশনের মানুষ আমি মানে ইমাজিনই করব নো কি মানে ইমান সরু লড়ি হয় মানে বহুত মানে লড়ি মানে ঘরের পুরা চোরি করে ঘরের বস্তু বিক্রি করে দিয়ে তো এটা তো বহুত ডাঙর সমস্যা হয়ে আসে মানে আর মানে ভাবো কি এটা

শ্রোতাসকলে আজির গীতালী অনুষ্ঠানত অসমীয়া বোলছবির গীত শুনি আছে আকাশবাণী তেজপুরৰ পৰা। এইবার শুনক অধিনায়ক বোলছবির এটি গীত, গীতর শিল্পী জুবিন গার্গ আর ভিতালী দাস।

0: প্রতিক্রিয়া করে। ধন্যবাদ।
1: নমস্কার, মোর নাম মায়াং কাইশব। মই অলসেন্স দা শিশন স্কুলত পঢ়ো। মই ক্লাস ওয়ান বা

সুখে সুখে আরো পান নতুন মরা ধান, মন ফুঁজে ফুঁজে আরা বা মরম রেখা বন, জুরুকা জুরুকা সেন সেন সেন সেন।

মোগল সম্রাজ্ঞী আর সম্রাট জাহাঙ্গীরের প্রধান নারী নূরজাহানের জন্ম হয়েছিল 1577 সনের আজির দিনটাতেই। ভারতের মারাঠা সংঘর মালোয়া রাজ্যের

কোঙ্কণ আর গোয়াত কোকম শরবত, সোল কাড়হি। দক্ষিণ ভারতত পাড়কম, নিরমূর, সম্বারম আর উড়িষ্যাত বেলর শরবত। এই সমূহ কেবল শীতল পানীয়ই নহয়, ভারতের বিভিন্ন অঞ্চলের পরম্পরারও এক একটা অংশস্বরূপ। আর ইয়াত এক ভারত শ্রেষ্ঠ ভারতের অনুভবের রেঙনি দেখা যায়। আরো একটা কথা মন করব যে এই সমূহর সরহভাগেই আমার কৃষি আর রাঁধনীশালের আহিছে। ইয়াত কোনো বৃহৎ ব্র্যান্ডিং নাই, ইয়াত নিহিত আছে বহু প্রজন্মর অভিজ্ঞতা। আপনা সবে গরমের দিনকাত আমার দেশীয় পানীয় তৃপ্তি নিশ্চয়কই লব। বন্ধুসকল, গরমের দিন অহারে আমি সকলে আমার কথা পাতো। গরম দিনব ভারতের হয়তো এনে কোনো পরিয়াল নাই যত আমার বিষয়ে আলোচনা নহয়। প্রতিটি অঞ্চলের আমার নিজস্ব সোয়াদ আর সুগন্ধ আছে। মহারাষ্ট্র আর কোঙ্কণের হাপসু, আলফনসু, গুজরাটের কেসর, উত্তরপ্রদেশের দশেরি আর কাশীর লেংরা আম। লেংরা আমার এটি বিশেষত্ব হয়েছে যে ই পকার পাছতো তার রং সেউজিয়া হয়ে থাকে। সোসা, মালদাম আদি সকলো নামের সুতরাং আমার মানুষের মিঠা স্মৃতি জড়িত হয়ে আছে। দক্ষিণলৈ গেলে আমি পাও বেঙ্গনপল্লি, তোতাপুরি, নীলম আর মালগোয়া। বেঙ্গলত হিমসাগর আর উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশত সুবর্ণরেখা। ঠাই সলনি হওয়ার লগেলগে আমার আকার, আকৃতি আর স্বাদর পরিবর্তন হয়। আর বর্তমানে আমার এই যাত্রায় বিশ্ববজারও স্পর্শ করেছে। মই আজির এই অনুষ্ঠানের যোগেদ আম উৎপাদনের সুতরাং জড়িত আমার কৃষক ভাই ভনীসল প্রশংসা করছো। আপনার আমার কৃষি অর্থনীতির বিশেষ অংশীদার। বন্ধুসল, গরমের দিনব বিদ্যালয়সমূহ গ্রীষ্মর বন্ধ হয় যদিও মই এনে এটি অধ্যয়নের বিষয়ে কব খুঁজি, যার কথা শুনিলে সকলোরে শ্রেণীত ভর্তি হবলে মন যাব। এনে এখন বিদ্যালয় বা শ্রেণীকোঠার কথা ভাবক যত সেমনিয়া, কিশোর, যুবক আর বয়স্ক সকল লোক যাব পারে, যত কোনো মাচুলের প্রয়োজন নাই, কোনো বিদ্যালয় ভবনও নাই আর আমোদজনকভাবে ইয়াত শ্রেণী নৈর সুতরাং সংলগ্ন হয়। বন্ধুসকল, এয়া কোনো সাধু কথা নহয়, এটি বাস্তব প্রচেষ্টা। কেরালম রাজ্যের আলোয়াত সাজি ওয়ালাচেরিল মহোদয়ে এটি সাঁতোর সংঘর অর্থাৎ সুইমিং ক্লাবর আয়োজন করে আহিছে। এতিয়ালৈকে 15,000 অধিক লোকে এই সংঘত সাঁতোরের প্রশিক্ষণ লৈছে। সাজি মহোদয়ে দিব্যাঙ্গ শিশুসকলকো সাঁতোরের প্রশিক্ষণ দিয়ে। এই প্রচেষ্টার আঁত আছে এটি দুঃখভরা কাহিনী। কিছু বছর পূর্বে এটি নৌকা দুর্ঘটনাত বহুকেজন ছাত্রর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় সাজি মহোদয়ের অন্তর কপাই গৈছিল। এই ছাত্রসকলে সাঁতুরিবলে জনা হলে হয়তো বহুতরে প্রাণ রক্ষা পড়লহেতেন। আর এই কথা মনত রাখি সাঁতোর সংঘর অভিযান আরম্ভ করে। বন্ধুসকল, সাজি ওয়ালাচেরিল মহোদয়ের পর আমি এটি উৎকৃষ্ট শিক্ষা লাভ করো, মানুষ আর সমাজের প্রতি সেবা আগবাবলে বহু বেশি অর্থ বা উপাদানের প্রয়োজন নহয়, প্রয়োজন এটি মহৎ উদ্দেশ্য আর নিরন্তর প্রচেষ্টার। এই দুটির আধারতেই আমি হাজার হাজার লোকের জীবনলৈ পরিবর্তন আনিব পারো। মোর প্রিয় দেশবাসী, কিছুদিন পূর্বে মোর ইউরোপর নেদারল্যান্ড দেশখনলৈ যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। তাত মই বহুকেই সভাত যোগ দিছিল। তাত থাকা সময়ত এনে এটি বিশেষ ঘটনা হয়েছিল যি সকল ভারতীয়কে গৌরবান্বিত করব। নেদারল্যান্ডত আয়োজিত এক বিশেষ সমারোহত আমার দেশত শাসন করা চোলা বংশর সময়ের প্রাচীন তাম্রলিপি ভারতক উভতাই দিয়া হয়। সেই সমারোহত নেদারল্যান্ডর প্রধানমন্ত্রী উপস্থিত আছিল। এই তাম্রলিপি সন্দর্ভত মই দেশ বিদেশের পর বহু বার্তা লাভ করছো। এই বার্তাসমূহ গর্ব আর আনন্দ প্রকাশিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থাকা তামিল সম্প্রদায়ের লোকের মাজত এই বিষয়ত বিশেষ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। বন্ধুসকল, এই তাম্রলিপিক লৈ মানুষের মাজত বহু অনুসন্ধিচ্ছা আছে, সেইভাবে আজি মই এই বিষয়ে কিছু কথা অবগত করব খুঁজিছো। এই সংগ্রহত 21 ডাঙর আর 3 সরু আকারের তাম্রলিপি আছে। এই লিপিত রজা রাজেন্দ্র চোলা প্রথমে তেওঁৰ পিতৃ রজা রাজরাজা চোলার এটি প্রতিজ্ঞা পূরণের কথা বর্ণিত আছে। ইয়াত আনৈমঙ্গলম গাঁত এটি বৌদ্ধবিহার দান করার কথা উল্লেখ আছে। এই তাম্রলিপিসমূহ চোলা বংশর রাজ অভিজ্ঞতার কথাও কোয়া হয়েছে। চোলা সাম্রাজ্যর সামুদ্রিক শক্তির বর্ণনাও ইয়াত পোৱা যায়। লগতে দক্ষিণ পূব এশিয়ার দেশসমূহর সুতরাং চোলা সাম্রাজ্যর সম্পর্ক কথাও ইয়াত উল্লেখ আছে। চোলা সাম্রাজ্যর সমৃদ্ধি আর সাংস্কৃতিক ইতিহাস আমার বাবে গৌরবর বিষয়। বন্ধুসকল, আমার সরকারে ভারতের এনে অমূল্য সম্পদসমূহর সংরক্ষণের বাবে অহরহ প্রচেষ্টা চলাই আহিছে। এই সন্দর্ভত জ্ঞান ভারতম অভিযানের অধীনত ছত্তিশগড়ের মালহারত এটি গুরুত্বপূর্ণ উপাদানের সন্ধান পোৱা গৈছে। ইয়াত 3 তাম্রলি

0: শ্রোতা, ইমান পরে জুবিন গার্গর কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লীৰ পৰা প্ৰচাৰিত 8:45 সমাচাৰ সন্ধ্যা আৰু 9:00 News@9 শুনিবলৈ পাব।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি। মুখ্য সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে আকাশবাণী সে মন কি বাত কার্যক্রম মে প্রকৃতি সংরক্ষণ, স্থানীয় সমস্যাও কে সমাধান ও অন্য সামাজিক কার্যো মে লোগো কে প্রয়াসো কি সরাহনা কি। প্রধানমন্ত্রী নে রাষ্ট্রীয় খেল আয়োজনো মে উভরতে খিলাড়িও কে অচ্ছে প্রদর্শন কি ভি প্রশংসা কি। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড নে 12ভি কক্ষা কি উত্তর পুস্তিকাও কে মূল্যাঙ্কন কে লিয়ে অন মার্ক পোর্টাল কি সুরক্ষা সুনিশ্চিত করনে কে লিয়ে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ কি টিম তৈনাত কি। হিমাচল প্রদেশ নগর নিকায় চুনাব মে ভাজপা নে 4 মে সে 3 নগর নিগমো মে জিত হাসিল কি। মিয়ামা মে এক ইমারত মে হুয়ে বিস্ফোট মে 45 সে অধিক লোগো কি মৌত। ভারত কে সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি নে সিঙ্গাপুর ওপন ব্যাডমিন্টন টুর্নামেন্ট কা পুরুষ যুগল খিতাব জিতা। আর আইপিএল ক্রিকেট মে গুজরাত টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে বীচ ফাইনাল মুকাবলা জারি। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सामाजिक कार्यों में असाधारण योगदान करने के लिए आज अनेक नागरिकों की सराहना की और उनके प्रेरणादायक कार्यों और उपलब्धियों का उल्लेख किया। श्री मोदी ने आकाशवाणी पर अपने मासिक रेडियो कार्यक्रम मन की बात में राष्ट्र को संबोधित करते हुए सामाजिक कार्यों के लिए जमीनी स्तर पर काम कर रहे लोगों की प्रशंसा की। प्रधानमंत्री ने केरलम के साजी वलाशेरिल के बारे में बात की। ये निशुल्क तैराकी क्लब चलाते हैं जिसमें 15,000 से ज्यादा लोगों को तैराकी सीखने में सहायता की गई है।
2: केरलम के आलुवा में साजी वलाशेरिल जी एक स्विमिंग क्लब चला रहे हैं।

মন্দিরৰ নেখেনা হাইকোর্ট এটু বিচার করা হে ঠাই ভাই মন্দিরৰ নেখেনা হাইকোর্ট এটু বিচার করা হে ঠাই ও মন্দিরৰ নেখেনা হাইকোর্ট এটু

শ্রোতা, ইমান পরে দোস্ত হবিবুর রহমানের কণ্ঠর শুহতিয়া গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আপনার বাবে লৈ আহিছো অসমীয়া আধুনিক গীত। প্রথমেই শুনক মোহাম্মদ রফির কণ্ঠর এই গীতটি।

কার্বি আংলং হইলা। এনেদিনত শ্যামসন সিংহর হইলা আবির্ভাব, জাতির খনিকর হই বিস্তারে প্রভাব। সমাঙ্কান উৎসবত নাচ সমাঙ্কান হয়, ডেকা গাভরুয়ে নাচি ধরিত্রী কপায়। রং বং তেরাং আর রংপি কত জনে।

0: শ্রোতাসকলে হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুরের। এইবার শুনক তেজা বোলছবির এটি গীত, গীতর শিল্পী অলকা ইয়াগনিক।
1: जिससे मैं करती हूँ प्यार और जिससे करती हूँ मिन्नतें बार बार।
2: कैसे?

শ্রোতাসকলে হিন্দী বলছবির গীতর অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুরেরপরা। এবার শুনক অলকা ইয়াগনিক, সবীর কুমার আর নীতিন মুকেশর কণ্ঠর তেজাব বলছবির আন এটি গীত।